নমস্কার, ইয়া আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটারে, কিলোহার্জ 1233-এ কচয় অনুষ্ঠান নিনি হুরাং প্রচার দন্ত নাথিম টুনি মর রংনা আনি কান চিকনি নমস্কার আর হাপাক ভরা পেলেমানি হাউটো অকাত্তাই মনপিনি 6:30 আর 40 সেকেন্ড তিনি বুধবার মে মাসিনি 27 তারিখ আর জ্যৈষ্ঠ মাসনি 12 দিন নিং নিনি হুরাং অনুষ্ঠান আরম্ভ রেক্ত পেলেম কর সারি দিয়া কর সারিয়া দংজু যদি রাসানানি জাত জিংনা লাম্মা আগে রাসানানি জাত হামনা লাগিনা ই কর সারিয় বাক্রামং ডক্টর APJ আব্দুল কালাম শ্রোতারং অনুষ্ঠানে ফই আগৈলিতং তিনি প্রথমে নাথেমনা হাউত্ত অপর্ণা কৌজুনি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দং যুগ পামচি কাইনি ফারকে আর নাথেনা লন শ্রোতারং দং যুগ ভবেশ প্রণয় মৈত্রী শিবানী আর অন্তিমা কৌচ

তাই অনুষ্ঠানে আপারং নাথেম না মান্না নিপেন্দ্র কোসানি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দং যুগ পারি তুংনি পার আজালাই আর নাথেম বালাম শতারং দং যুগ রোহন জুলি উদয় পিঙ্কি তরুলতা আর বিভাস কোচ।

আবারও অনুষ্ঠান নাথেমনা মান্টো আকাশবাণী টুরা কেন্দ্র থাকি তাই হুকাঙ্গি আপারং না নাথেমনা হাউতো সারদা দেবী কৌজনী হুরাঙ্গি গেসেক চাই চাই সারিয়া দং যুগ মুলুক জিপাং টং না আর নাথেলাম শতারং দং যুগ নিহাল বিপুল ডিভি তাপস স্বর্ণলতা আর প্রতিমা কোচ।

তাই অনুষ্ঠানে আপারং নাথেমনা মান্না নেপোলিয়ন কোসানি হুরাঙি গেসিক চাই চাই সারিয়া দংযোগ রঙ্গা রঙ্গা নকনি আর নাথেমনা লমিশতারং দংযোগ পারস রাম বিশাখা প্রভা জ্যোৎস্না আর ত্রিনয়ন কোচ।

অনুষ্ঠান নিছে সে আপা রঘুনাথ হেমনা হাউতু জিবেস গোসানী হুরাঙি গেসেক চাই চাই সারিয়া দং জো পারনাসে বুইরং বেতেতা আর নাথিনাল শতারং রং জো দীপেশ রীতা হিরেন কঙ্কনা আর মিনুটি কোচ

আনছি টকিহা আমু প্রতিহা ইয়াতা দিনা সরং ও সেখান সঙ্গে উই যাই সগো মানি বাজো না আনছি টকিহা আমু প্রতিহা প্রিয়তা না সরং সেখান চিংমুদি পাগ চমরং।